0: La trata transatlántica de personas esclavizadas representa un capítulo oscuro y doloroso en la historia de la humanidad, que abarca más de 400 años y afecta a más de 15 millones de personas. Era un sistema de comercio triangular entre Europa, África Occidental y las Américas, y aunque fue abolida a principios del siglo XIX, todavía persisten sus ecos. Las ideologías racistas que la gente utiliza para justificar y perpetuar la trata de esclavos siguen moldeando las actitudes y comportamientos discriminatorios de hoy. En este podcast honramos la memoria de las víctimas de la esclavitud y la trata transatlántica de personas esclavizadas. Asimismo, exploramos cómo este oscuro capítulo de la historia continúa teniendo un impacto en nuestro mundo actual. Para empezar, retrocedamos en el tiempo. En el siglo XVIII, Haití era una colonia francesa en el corazón del Caribe donde los africanos esclavizados soportaban dificultades inimaginables. Llegaron principalmente de regiones de África Occidental y se enfrentaron a largas horas de trabajo, lesiones, enfermedades, violencia y desnutrición generalizada. Durante este tiempo, los ideales de la Revolución Francesa, libertad, igualdad y fraternidad, despertaron un deseo de libertad entre el pueblo haitiano. No obstante, la colonia se convirtió en un campo de batalla para las potencias colonizadoras enemigas, como España y Gran Bretaña, que apoyaban a varias facciones a fin de defender sus propios intereses. En medio de las turbulencias, el antiguo esclavo Toussaint Louverture surgió como un líder prominente y movilizó a sus compañeros haitianos en la lucha revolucionaria que tuvo lugar entre 1791 y 1804. A la larga, la revolución haitiana tuvo éxito. El pueblo ganó su independencia de Francia y Haití se convirtió en el primer país en ser fundado por antiguos esclavos. Este momento histórico no solo marcó el fin de la esclavitud en Haití, sino que también reverberó mucho más allá de las costas de la isla y a la postre contribuyó a la abolición de la trata transatlántica de personas esclavizadas. Regresemos a la actualidad. Cada 25 de marzo conmemoramos el Día Internacional de Recuerdo de las Víctimas de la Esclavitud y la Trata Transatlántica de Esclavos. Esta fecha nos recuerda las atrocidades que se cometieron y honra a los que sufrieron y murieron como resultado de la brutal trata de personas esclavizadas. También nos ayuda a sensibilizar a la juventud sobre la gravedad del racismo y los prejuicios. Como señala el secretario general de las Naciones Unidas, Antonio Guterres,
1: millones de africanos, niños, mujeres y hombres fueron traficados por el Atlántico.
0: Millones de niños, mujeres y hombres africanos fueron objeto de trata a través del Atlántico y arrancados de sus familias y patria. Sus comunidades fueron desgarradas, sus cuerpos quedaron reducidos a mercancía y su humanidad fue negada. La historia de la esclavitud es una historia de sufrimiento y barbarie que muestra lo peor de la humanidad. Pero también es una historia de asombrosa valentía que ejemplifica lo mejor del ser humano y abarca desde las personas esclavizadas que se alzaron contra lo que parecía imposible hasta los abolicionistas que denunciaron este crimen atroz. Y sin embargo, el legado de la trata transatlántica de esclavos aún nos persigue hoy día. Se puede trazar una línea recta que une los siglos de explotación colonial y las desigualdades sociales y económicas actuales. Y los clichés racistas popularizados para racionalizar la inhumanidad de la trata de esclavos se pueden reconocer en el odio supremacista blanco que resurge hoy en día. Nos corresponde a todos luchar contra el legado racista de la esclavitud. La educación desempeña un papel crucial en la lucha contra el racismo y los prejuicios. Por esta razón, las Naciones Unidas enfatizan la importancia de las iniciativas educativas que enseñan a las generaciones futuras sobre las causas y consecuencias de la esclavitud y resaltan las lecciones que hemos aprendido de este periodo oscuro. Por ejemplo, una herramienta clave para educar a las personas y crear conciencia es usar el vocabulario apropiado. De ahí que en los últimos años los historiadores hayan dejado de usar la palabra esclavo y hayan optado por el término personas esclavizadas. Hacen esto para darle importancia a la misma humanidad que el brutal sistema de esclavitud intentó borrar. A través de iniciativas como el proyecto Las Rutas de las Personas Esclavizadas de la UNESCO, lanzado en 1994, y el Día Internacional de Recuerdo de las Víctimas de la Esclavitud y la Trata Transatlántica de Esclavos de las Naciones Unidas, se están realizando esfuerzos para explorar la historia y el impacto de la trata transatlántica de personas esclavizadas y la esclavitud en todo el mundo. Además, las Naciones Unidas declararon el periodo de 2015 a 2024 como el Decenio Internacional de los Afrodescendientes, con el fin de abordar los desafíos actuales que enfrentan las personas de ascendencia africana, incluidos el racismo sistémico y la discriminación. Este decenio internacional tiene como objetivo promover el respeto de los derechos humanos, celebrar las contribuciones de los afrodescendientes y fortalecer los marcos jurídicos para combatir el racismo. En junio de 2020, el Parlamento Europeo se convirtió en la primera institución internacional en reconocer la trata transatlántica de personas esclavizadas y la esclavitud como crímenes de lesa humanidad. En una resolución aprobada por una amplia mayoría, la Eurocámara pidió a las instituciones y a los Estados miembros de la Unión Europea reconocer oficialmente las injusticias del pasado y los crímenes de lesa humanidad cometidos contra las personas negras y las personas de color. La educación también ocupa un lugar importante en esta resolución, ya que recomienda, entre otras cosas, que la historia de las personas negras y las personas de color forme parte de los planes de estudios escolares. Además, cada año, en torno al 25 de marzo, la Red Europea contra el Racismo, en colaboración con la Eurocámara y la Comisión Europea, organiza la Semana contra el Racismo y por la Diversidad. Tiene por objetivo, entre otros, reparar económica, sociocultural y psicológicamente a los descendientes de quienes padecieron la esclavitud. La historia de la esclavitud y su perdurable legado racista siguen teniendo repercusiones en la sociedad actual. Es fundamental recordar el pasado y conmemorar a activistas como Toussaint Louverture, quien lideró la lucha contra la esclavitud en Haití. Mediante la educación y la acción coordinada, tanto a nivel internacional como europeo, se están realizando esfuerzos para combatir el racismo, sensibilizar sobre la igualdad y promoverla, y crear una sociedad más inclusiva y justa para todos. Emisión ofrecida por el Parlamento Europeo. Para más podcasts, sigue escuchando Europal Radio, la radio web del Parlamento Europeo.
2: Euroopan unioni ja sen jäsenmaat ovat viime vuosina olleet tarkoituksellisen taloudellisen pakottamisen kohteina. Taloudellinen pakottaminen tarkoittaa sitä, että poliittisten tavoitteiden saavuttamiseksi käytetään taloudellisia keinoja, kuten kaupan rajoituksia, boikotteja tai hallinnollista syrjintää. Pakottamisesta on tullut yhä vakavampi poliittinen ja taloudellinen ongelma EU:lle. Pakottamisen epävirallisen ja peitellyn luonteen vuoksi sitä ei valitettavasti voida käsitellä maailman kauppajärjestössä WTO:ssa. Eikä Euroopan unionillakaan vielä jokin aika sitten ollut mitään oikeudellisia keinoja, joilla puuttua asiaan. Euroopan parlamentti ja useat EU-maat ilmaisivat huolensa taloudellisesta pakottamisesta jo vuonna 2020. Komissio yhtyi näihin huolenaiheisiin ja alkoi parlamentin kehotuksesta laatia uusia toimenpiteitä ongelman ratkaisemiseksi. Tämän seurauksena komissio, neuvosto ja parlamentti antoivat yhteisen julkilausuman välineestä, jolla ehkäistään ja torjutaan EU:n ulkopuolisten maiden harjoittamaa pakottamista. Se julkaistiin yhdessä kauppasopimusten valvontaa koskevan tarkistetun asetuksen kanssa. Komissio julkaisi joulukuussa 2021 ehdotuksen pakottamisen vastaiseksi välineeksi, jonka avulla EU voisi vastata tällaisiin haasteisiin tehokkaammin ja maailmanlaajuisesti. Ehdotuksessaan komissio määritteli taloudellisen pakottamisen seuraavasti. Toimet, joilla vaikutetaan unionin tai jäsenvaltion oikeutettuihin suvereeneihin valintoihin, pyrkimällä estämään niitä kumoamasta, muuttamasta tai hyväksymästä tiettyä toimea, tai saamaan ne kumoamaan, muuttamaan tai hyväksymään tietyn toimen, soveltamalla tai uhkaamalla soveltaa kauppaan tai sijoituksiin vaikuttavia toimenpiteitä. Katsotaanpa tarkemmin yhtä konkreettista esimerkkiä. Marraskuussa 2021 Vilnassa, Liettuassa, avattiin Taiwanin edustusto. Nimessä mainittiin siis Taiwan eikä Taipei. Ja Kiina katsoi, että tämä nimivalinta rikkoi yhden Kiinan periaatetta. Sen mukaan on olemassa vain yksi Kiina ja Taiwan on osa sitä. Tämä diplomaattinen selkkaus aiheutti valtavasti kitkaa Kiinan kanssa. Liettuan hallitusta on painostettu ensisijaisesti kaupparajoitusten avulla. Liettualaiset yritykset puolestaan ovat joutuneet yleisten julkisten boikottien kohteeksi. Lisäksi Kiina on vähentänyt tuontiaan Liettuasta lähes 90%. Muita toimia ovat olleet hallinnollinen syrjintä sekä investointien ja matkailun rajoittaminen. Yksi rajuimmista toimista oli Liettuan jättäminen Kiinan tullijärjestelmän ulkopuolelle. Sen seurauksena liettualaiset vientiyritykset eivät enää voineet tehdä tulliselvityksiä. Tavarakuljetuksille ei annettu tuontilupaa, eikä tuontihakemuksia ja liiketoimintasopimuksia uusittu. Kun vientikielto ei muuttanut Liettuan hallituksen kantaa, Kiina lisäsi painostusta. Se varoitti Liettuasta tuotteita hankkivia yrityksiä siitä, että myös ne voivat joutua toimien kohteeksi. Muutamaa kuukautta myöhemmin jotkut saksalaiset yritykset ilmoittivatkin, että nämä toissijaiset pakotteet olivat vaikuttaneet niihin. Pakottamiskeinoille on ominaista, että ne tapahtuvat kulissien takana. Tuskin mikään valtio tunnustaa, että se on käyttänyt tällaisia keinoja tai että niillä on yhteys maan etuihin. Tämän vuoksi on hyvin vaikeaa tai jopa mahdotonta kyseenalaistaa näitä käytäntöjä maailman kauppajärjestön kaltaisilla foorumeilla. Uutta pakottamistoimien vastaista välinettä ei ole suunnattu erityisesti Kiinaan, vaan sen tarkoituksena on auttaa EU:ta vastaamaan edellä kerrotun esimerkin kaltaisiin haasteisiin. Mitä pakottamistoimien vastaisen välineen tekstissä sanotaan? Neuvoston ja parlamentin hyväksymässä tekstissä taloudellinen pakottaminen määritellään selkeästi. Siinä myös annetaan EU:lle mahdollisuus ryhtyä toimiin tapauksissa, joissa EU:n ulkopuolinen maa soveltaa pakkokeinoja. Siinä annetaan myös aikataulut välineen mukaisille EU-toimille, myös pakottamiseen vastaamiselle. EU:n toimielimet sopivat, että neuvosto päättäisi virallisesti määräenemmistöpäätöksellä, tapahtuuko pakottamista todellisuudessa. Päätös tehdään komission ehdotuksen ja kerättyjen todisteiden perusteella. Komissiolla olisi täytäntöönpanovalta päättää vastatoimenpiteistä. Mahdollisten vastatoimien tulisi olla oikeasuhteisia aiheutuneisiin vahinkoihin nähden sekä kansainvälisten sääntöjen mukaisia. EU:lla olisi nyt viimeinkin mahdollisuus vaatia, että EU:n ulkopuolinen maa korvaa taloudellisten pakottamiskeinojensa aiheuttamat vahingot. Kansainvälisen kaupan valiokunnan puheenjohtaja Bernd Lange totesi lokakuun 2023 täysistunnossa seuraavaa. Meillä on nyt väline, joka ei ole hampaaton tiikeri. Se on todellakin tiikeri, jolla on hampaat. Se ei todellakaan ole vesipistooli. Se on oikea ase. Ja joskus on tarpeen nostaa ase pöydälle, vaikka tiedetään, ettei sitä käytetä päivittäin. On siis selvää, että tämä väline on viimeinen keino. Haluamme todellakin välttää pakottamista. Haluamme kommunikoida kauppakumppaniemme kanssa, jotta ongelmat voidaan ratkaista. Mutta jos se ei ole mahdollista, meillä on mahdollisuus puolustaa taloudellisia etujamme tällä välineellä. Uuden pakottamistoimien vastaisen välineen ansiosta EU-mailla on nyt oikeudellisia keinoja puuttua EU:n ulkopuolisten maiden käyttämiin pakottamistoimiin. Se on välttämätön väline yhä määrätietoisemman geopolitiikan edessä. Podcastin toimitti Euroopan parlamentti. Lisätietoa löytyy parlamentin Think Tank-verkkosivustolta.
3: Ο καρκίνος αποτελεί τη δεύτερη συχνότερη αιτία θανάτου στις χώρες της Ευρωπαϊκής Ένωσης μετά τις καρδιαγγειακές παθήσεις. Κάθε χρόνο σχεδόν 3 εκατομμύρια άνθρωποι διαγνώσκονται με την νόσο και 1,2 εκατομμύρια χάνουν τη ζωή τους εξαιτίας της. Παρόλο που η ευθύνη για τις πολιτικές υγείας ανήκει κατά κύριο λόγο στις χώρες της Ευρωπαϊκής Ένωσης, η καταπολέμηση του καρκίνου αποτελεί μία από τις προτεραιότητες της Ευρωπαϊκής Ένωσης. Σε αυτό το επεισόδιο θα μάθουμε περισσότερα για το σχέδιο της Ευρωπαϊκής Ένωσης για την καταπολέμηση του καρκίνου. Ο καρκίνος μπορεί να χτυπήσει οποιονδήποτε άνθρωπο, ανεξάρτητα από την ηλικία, το φύλο ή την κοινωνική του θέση, και ασκεί τεράστια πίεση στα ευρωπαϊκά συστήματα υγείας. Μας αφορά όλους με τον έναν ή τον άλλον τρόπο. Όλοι γνωρίζουμε κάποιον που έχει προσβληθεί από καρκίνο ή έχει χάσει τη ζωή του από αυτόν. Ο Παγκόσμιος Οργανισμός Υγείας χρησιμοποιεί τον όρο καρκίνο για να περιγράψει μια μεγάλη ομάδα ασθενειών που μπορούν να πλήξουν οποιοδήποτε μέρος του σώματος. Ένα χαρακτηριστικό γνώρισμα του καρκίνου είναι ότι δημιουργεί πολύ γρήγορα διάφορα ανώμαλα κύτταρα που αναπτύσσονται πέρα από τα φυσιολογικά όρια τους και μπορούν στη συνέχεια να εισβάλλουν σε γειτονικά μέρη του σώματος και να εξαπλωθούν σε άλλα όργανα. Κάθε χρόνο στην Ευρωπαϊκή Ένωση, σχεδόν 3 εκατομμύρια άνθρωποι διαγνώσκονται με καρκίνο και 1,2 εκατομμύρια χάνουν τη ζωή τους εξαιτίας του. Η πανδημία του κορονοϊού έπληξε σοβαρά τη φροντίδα του καρκίνου, δυσχεραίνοντας την πρόληψη, τη διάγνωση, τη θεραπεία και την πρόσβαση των ασθενών σε φάρμακα. Σοβαρό πλήγμα δέχτηκε και η έρευνα για τον καρκίνο, καθώς υπήρξαν καθυστερήσεις σε πολλές κλινικές δοκιμές. Σύμφωνα με την Ευρωπαϊκή Οργάνωση για τον Καρκίνο, εκτιμάται ότι κατά τη διάρκεια της πανδημίας ακυρώθηκαν περίπου 100 εκατομμύρια προγραμματισμένες προληπτικές εξετάσεις στην Ευρωπαϊκή Ένωση, ενώ ενδέχεται να έμειναν αδιάγνωστες έως και 1 εκατομμύριο περιπτώσεις καρκίνου. Μπορεί στην Ευρώπη να ζει σήμερα μόλις το 1 δέκατο του παγκόσμιου πληθυσμού, όμως δυστυχώς στην Ήπειρό μας καταγράφεται το 1 τέταρτο των περιστατικών καρκίνου παγκοσμίως. Εάν δεν ληφθούν αποφασιστικά μέτρα, έως το 2035 αναμένεται να αυξηθούν οι θάνατοι από καρκίνο κατά σχεδόν 25%, καθιστώντας την ασθένεια αυτή την πιο κοινή αιτία θανάτου στην Ευρωπαϊκή Ένωση. Στόχος της Ευρωπαϊκής Ένωσης είναι όλες οι χώρες της να συνεργάζονται για να βελτιώνουν την πρόληψη, τη θεραπεία και τη μετέπειτα φροντίδα για ασθένειες όπως ο καρκίνος. Στις αρχές του 2021, η Ευρωπαϊκή Επιτροπή παρουσίασε το σχέδιο της Ευρωπαϊκής Ένωσης για την καταπολέμηση του καρκίνου, το οποίο καθορίζει μια σειρά δράσεων που θα αναλάβει η Ευρωπαϊκή Ένωση σε 4 τομείς που αντιστοιχούν στα 4 στάδια της νόσου. Έτσι, το σχέδιο προβλέπει ότι η Ευρωπαϊκή Ένωση θα στηρίζει και θα συντονίζει τις προσπάθειες των κρατών μελών της όσον αφορά την πρόληψη, την έγκαιρη ανίχνευση, τη διάγνωση και θεραπεία του καρκίνου, καθώς και τη βελτίωση της ποιότητας της ζωής των ασθενών με καρκίνο, αλλά και όσων κατάφεραν να βγουν νικητές από τη μάχη με τη συγκεκριμένη ασθένεια. Πρόκειται για μια σημαντική πρωτοβουλία που αποτελεί μέρος της Ευρωπαϊκής Ένωσης Υγείας και συνδέεται με διάφορες άλλες προτεραιότητες της Ευρωπαϊκής Ένωσης, όπως η αποστολή κατά του καρκίνου στο πλαίσιο του προγράμματος Ορίζων Ευρώπη, η φαρμακευτική στρατηγική, η στρατηγική από το αγρόκτημα στο πιάτο και ο Ευρωπαϊκός Χώρος Δεδομένων για την Υγεία. Κοινά στοιχεία αυτών των δράσεων είναι η έρευνα και η καινοτομία, η ψηφιακή και εξατομικευμένη ιατρική και η μείωση των ανισοτήτων όσον αφορά την περίθαλψη ασθενών με καρκίνο σε ολόκληρη την Ευρωπαϊκή Ένωση. Το σχέδιο για την καταπολέμηση του καρκίνου θα τεθεί σε εφαρμογή μέσα στα επόμενα χρόνια και θα περιλαμβάνει 7 θεματικές προτεραιότητες. Συγκεκριμένα, προβλέπει δράσεις για να εξαλειφθούν οι βασικοί παράγοντες κινδύνου για τον καρκίνο, όπως το κάπνισμα και η υπερβολική κατανάλωση αλκοόλ, καθώς και η ρύπανση του περιβάλλοντος και η έκθεση σε επικίνδυνες ουσίες. Επιπλέον, το σχέδιο θα προωθήσει την υγιεινή διατροφή και τη σωματική δραστηριότητα. Ένας ακόμη στόχος είναι να χρησιμοποιηθεί ο εμβολιασμός για να εξαλειφθεί ο καρκίνος του τραχύλου της μήτρας και άλλες μορφές καρκίνου που προκαλούνται από ιούς των ανθρώπινων θυλωμάτων. Παράλληλα, θα συγκροτηθεί μια ομάδα υλοποίησης του σχεδίου της Ευρωπαϊκής Ένωσης κατά του καρκίνου, η οποία θα συνεργάζεται στενά με το Ευρωπαϊκό Κοινοβούλιο, τις χώρες της Ευρωπαϊκής Ένωσης και άλλα ενδιαφερόμενα μέρη. Πρόσφατα, η Ευρωπαϊκή Επιτροπή παρουσίασε επίσης μια νέα προσέγγιση για να βοηθήσει τις χώρες της Ευρωπαϊκής Ένωσης να ενθαρρύνουν περισσότερα άτομα να συμμετέχουν σε προγράμματα προσυμπτωματικού ελέγχου. Σκοπός είναι να επιτευχθεί ο στόχος που έχει τεθεί στο σχέδιο της Ευρωπαϊκής Ένωσης για την καταπολέμηση του καρκίνου, δηλαδή να προσφέρονται προληπτικές εξετάσεις για τον καρκίνο του μαστού, του παχαίου σεντέρου και του τραχύλου της μήτρας στο 90% όσων διατρέχουν μεγαλύτερο κίνδυνο έως το 2025. Θα πρέπει επίσης να εξεταστεί το ενδεχόμενο ο προσυμπτωματικός έλεγχος να συμπεριλάβει και τον καρκίνο του προστάτη, του πνεύμονα και του στομάχου, ανάλογα με τις συστάσεις που θα προκύψουν από τα αποτελέσματα μελλοντικών ερευνών. Τον Σεπτέμβριο του 2020, το Ευρωπαϊκό Κοινοβούλιο συγκρότησε μια ειδική επιτροπή για την καταπολέμηση του καρκίνου. Στόχος της ειδικής αυτής επιτροπής ήταν να επανεξετάσει τις δράσεις που είχε λάβει η Ευρωπαϊκή Ένωση έως τότε για την καταπολέμηση της νόσου και να προτείνει βελτιώσεις. Η τελική της έκθεση εγκρίθηκε από τους Ευρωβουλευτές 1,5 χρόνο αργότερα. Οι ευρωβουλευτές πρότειναν να βελτιωθούν τα μέτρα της Ευρωπαϊκής Ένωσης ενάντια στους παράγοντες κινδύνου του καρκίνου, όπως η κατανάλωση αλκοόλ και το κάπνισμα, να επεκταθεί ο προσυμπτωματικός έλεγχος και να διατεθούν περισσότερα χρήματα για την έρευνα. Η καταπολέμηση του καρκίνου είναι μία από τις πιο σημαντικές πρωτοβουλίες στο πλαίσιο της Ευρωπαϊκής Ένωσης Υγείας. Βελτιώνοντας τις πολιτικές υγείας της, η Ευρωπαϊκή Ένωση θα μπορεί στο μέλλον να προστατεύει καλύτερα τους πολίτες της και να εξασφαλίσει ότι κάθε άνθρωπος θα έχει πρόσβαση στις πιο σύγχρονες θεραπείες σε όποια χώρα της Ευρωπαϊκής Ένωσης και αν ζει.
4: Η εκπομπή που παρακολουθήσατε ήταν μια παραγωγή του Ευρωπαϊκού Κοινοβουλίου. Περισσότερες πληροφορίες μπορείτε να βρείτε στον ιστότοπό μας.
5: Cia chaurig le hórp an leanúv a hó gáil. Ní in stúdi agus conarí o bhain i bhí ann. Bhí dín a gheist. Dé fhir da gach céim i dro lán fartú na hórpa, tá dín a éirnar, a chosin an dén lahas, a chur ceart an dinach an cíng, agus a chaurig le tíirha a hórt níos gurida a chéile. Pan ahendas a hórt dún chaur sin, Tá idirealú nó crothaithe ag Parliament na Hórpa ar dugtar Bord Fiúntais na Hórpa. Sin chéad an óir hi bhíalta dá le héad a bhrán institiúd de chuid an aontais. Tá na chéad vóteoirí fógartha ag uachtarán Parliament na Hórpa, Roberta Metsola.
6: Europe has always been built by remarkable...
5: Ug mná agus fir úntacha an Órip. A raibh sé de bhisneacha co airí as ciún ar stara choirí. Dáiltí a ghúna, bacaní a bhrise, deachtóirtaí a hraskart, agus géarchéimna a hárú, chun difra dhéanamh dár mórain, agus chun tóchaí níos fear a thógant. Ba cheart tomantas tógála san na hórpa a chealúra, agus siad é an fá ar bhunaigh an farmant sa, Bord Fiúntais na hórpa, chun a nóir a chuirt dóibh siúd a chreid, ní a bhaint san órab, ach a chuidig lena thógáil.
6: But who helped build it?
5: Léiríonn liste na bhaitóirí an ilionamid slite ar féidir le daoine chur leis an Árab. Ngach réimse ón bolitíocht agus an taiolóireacht, rí ceart an duine agus an ólaíocht agus cultúr. Sé an gradam is airde ná cóilte iridir Bord Fiúntais na Hórpa, brunach é ar iarcheansléir na Gearmáine Angela Merkel, ar cheannaine déanlaithis na Pólainge agus iaróchtarán Lech Valensa agus uachtarán na Húcráine, Vladimir Zelensky. Aithní ag rain ceannairí agus persantictí eile mar choltaí an óracha nó mar choltaí Bord Fiúntais na Hórpa. Ina measc, tá iar ar uachtarán polaitóirí, daoine déanúla, óolaithe agus ealaíontóirí a chur go mór le luachan agus lán fartiú na Hórpa. Ina measc, tá iar uachtarán na hÉireann, Mary Robinson, Cócra Déanúil José Andrés agus Cóltí U2. Crothaíoch an gradam in 2015 chun 65 bliana de dhearbhú siúman a chealúra trá bhaistear gur fuar leathan mar thús fuinte don aontas orpach mar a sóil dóing in Nuvé. Ó tá níos mó gceist leis an aontas ná an stiúdaí nó Bártais ina hántasan sin scéal na daoine a chreid ann agus dhéana. Si Parliament na Hórpa a chun an pudchréile sa a de láthair, tá tilolais ar fáil ar thaobh gréasáin na Parliamenta.
7: Alcide de Gasperi era un visionario.
8: Alcide de Gasperi was een visionair, maar zijn visie kwam niet voort uit abstracte idealen. Zijn visie werd gevormd door zijn eigen ervaringen met de breuklijnen tussen verschillende soorten gezag. Met deze woorden van Roberta Metsola, de voorzitter van het Europees Parlement, krijgen we een idee van wie Alcide de Gasperi was. Een politicus die ervan droomde de vele identiteiten van Europa in vrede te verenigen. Je luistert naar een speciale reeks van onze podcast Geschiedenis en Feiten. In deze aflevering vertellen we de verhalen van de mannen en vrouwen die Europa hebben gebouwd en vorm hebben gegeven aan de Europese waarde en identiteit. Dit zijn de moeders en vaders van Europa. Alcide de Gasperi werd geboren aan het einde van de 19e eeuw in een overwegend Italiaanse regio van het Oostenrijks-Hongaarse Rijk. Hij was een vurig tegenstander van het fascisme en richtte in 1943 de Christendemocratische Partij op. Na de Tweede Wereldoorlog was hij tot 1953 de eerste premier van de Italiaanse Republiek. Samen met Konrad Adenauer en Robert Schuman voerde hij actief campagne voor Europese eenheid. Een van zijn blijvende invloeden is het idee dat het voor mensen en landen voordeliger is om samen te werken.
7: Nato in Trentino.
8: Hij werd geboren in Trentino, een regio van grenzen en doorgang. Daar beleefde hij de overgang tussen twee tijdperken. Hij was in staat om voorbij de grenzen en voorbij de historische horizon te kijken en zich zo een verenigd Europa voor te stellen. Een wereld waarin verscheidenheid de kracht van een groot gemeenschappelijk project kon zijn.
7: Un grande progetto comune.
8: Alcide de Gasperi werd geboren op 3 april 1881 in de bergen van Trentino Alto Adige, een regio die ook wel bekend staat als Zuid-Tirol, omdat die toen deel uitmaakte van het Oostenrijks-Hongaarse Rijk. Zijn familie had het niet breed en ze waren vrome katholieken. In 1900 trok hij naar Wenen om er filologie te studeren. Daar werd hij actief betrokken bij de katholieke studentenbeweging. Na zijn studie keerde de Gasperi terug naar Trentino en werkte hij als journalist voor een katholieke krant. Hij voerde ook campagne voor de rechten van Italiaanse minderheidsgroepen die er leefden. Toen het Oostenrijks-Hongaarse Rijk in 1918 uiteenviel, werd Trentino een deel van Italië. Een jaar later richtte de Gasperi de Italiaanse Volkspartij mee op en in 1921 werd hij parlementslid in het Italiaanse parlement. In de jaren 20 kreeg de fascistische beweging van Mussolini steeds meer macht in Italië. Alle andere politieke partijen werden verboden in 1926, waaronder ook de Italiaanse Volkspartij. Hun leiders werden uit het politieke leven geweerd of gedwongen in ballingschap te gaan. De Gasperi werd in 1927 opgepakt en veroordeeld tot 4 jaar gevangenisstraf, maar werd vrijgelaten dankzij de tussenkomst van Paus Pius XI. Hij kreeg asiel in het Vaticaan en werkte daar 14 jaar als bibliothecaris. Tijdens deze periode dacht hij na over hoe hij zijn religieuze waarden kon omzetten in politieke actie. Hij schreef uiteindelijk de Idee Reconstructive, ideeën voor wederopbouw. Het oorspronkelijke manifest van de Christendemocratische Partij, die in 1943 in het geheim werd opgericht. Na de val van het fascisme stond de Gasperi aan de leiding van de nieuw gevormde partij en werd hij premier. Hij bekleedde die functie tot in 1953. Tijdens het tijdperk de Gasperi werd Italië weer van de grond af opgebouwd. De nadruk lag daarbij op een nieuwe republikeinse grondwet, sterkere democratische instellingen en vroegtijdig economisch herstel. Ook het stemrecht voor vrouwen, betere huisvesting, landhervorming, de ontwikkeling van Zuid-Italië en investeringen in energie behoorden tot de hervormingen. De Gasperi was een groot voorstander van internationale samenwerking. Hij was ervan overtuigd dat het land weer zijn rol op het internationale toneel moest opnemen. Hij vertegenwoordigde Italië op de Vredesconferentie van Parijs op 10 augustus 1946, waarmee hij Italië weer internationaal op de kaart zette.
9: Terwijl ik het woord neem op dit wereldforum, heb ik het gevoel dat alles, afgezien van uw persoonlijke beleefdheid, tegen mij is. Het is vooral mijn positie als voormalige vijand die mij het gevoel geeft een beschuldigde te zijn. En het feit dat ik hier ben opgeroepen nadat de meest vooraanstaande figuren onder jullie na een langdurig en moeizaam debat al conclusies hebben getrokken.
8: Hij vond dat Italië deel moest uitmaken van het Amerikaanse Marshallplan en lid moest worden van de NAVO. En dat op een moment dat Italië nog altijd een van de grootste communistische partijen van West-Europa had. De Gasperi begreep dat, om Italië een toekomst te kunnen geven, er eerst een toekomst voor Europa moest worden gecreëerd. Een toekomst die verschilde van het verleden. En daar heeft hij voor gezorgd. Hij zag het belang in van compromissen, maar gaf geen duimbreed toe als het ging om de waarden waarin hij geloofde en waar we vandaag de dag allemaal in geloven.
7: In cui oggi noi tutti crediamo.
8: Een van zijn belangrijkste bijdragen was dat hij pleitte voor de reïntegratie van Duitsland in de internationale gemeenschap. Samen met de West-Duitse bondskanselier Konrad Adenauer en de Franse minister van Buitenlandse Zaken Robert Schuman voerde hij actief campagne voor Europese eenheid. Alle drie kwamen ze uit grensregio's, alle drie werden ze vervolgd door het fascistische bewind. En alle drie begrepen ze dat grenzen moesten worden overwonnen om een einde te kunnen maken aan jarenlange oorlog. De Gasperi sprak zijn steun uit voor de Schuman-verklaring, die leidde tot de oprichting van de Europese Gemeenschap voor Kolen en Staal. Hij pleitte ook voor een gemeenschappelijk Europees defensiebeleid. In 1951 sprak hij, in het Frans, de vergadering van de Raad van Europa in Straatsburg toe over het belang van de Europese defensiegemeenschap.
9: Als we alleen zorgen voor gemeenschappelijk bestuur, zonder een centrale autoriteit met een hogere politieke wil, waarin nationale belangen samenkomen, kristalliseren en uitgroeien tot een sterkere Unie, dan bestaat het risico dat dit Europese project koud en levenloos zal overkomen in vergelijking met de dynamiek van afzonderlijke landen.
8: De Gasperi was er stellig van overtuigd dat het Europese denken en zijn inzet voor Europa vrede en democratie op het continent zouden brengen. Hij geloofde in een verenigd Europa, niet als vervanging van afzonderlijke landen, maar als een partnerschap waarbij landen elkaar ondersteunen en versterken. Door zijn achtergrond, doordat hij in een grensgebied was opgegroeid, onder fascistisch bewind had geleefd en tot een minderheidsgroep behoorde, was de Gasperi zich er goed van bewust dat Europese eenheid nodig was om de wonden van twee wereldoorlogen te helen en ervoor te zorgen dat de verschrikkingen van het verleden nooit herhaald zouden worden. In dat opzicht kwam zijn visie sterk overeen met die van Schuman en Adenauer, twee andere grondleggers van de Europese Unie. Alcide de Gasperi overleed in 1954. Hoewel hij zijn droom nooit in vervulling heeft zien gaan, wordt hij nog steeds gezien als een sleutelfiguur in het verhaal van de Europese eenwording. Zijn nalatenschap leeft voort in de waarden en instellingen van de Europese Unie die we vandaag de dag kennen. Dit is het Europa dat Alcide de Gasperi voor ogen had. Een Europa waar grenzen niet in de weg staan van ambitie en waar samenwerking leidt tot gedeelde welvaart. Een Europa waar we aan moeten blijven bouwen voor degenen die na ons komen. Een Europa dat gebaseerd is op waarden die oplossingen bieden. Laten we hem vandaag en elke dag gedenken, zijn nalatenschap eren en zijn visie verwezenlijken. Dit was een uitzending van het Europees Parlement. Benieuwd naar andere podcasts? Je vindt er nog veel meer op Europarl Radio, de webradio van het Europees Parlement.